0: অন্যরকম চাবা এখন।
1: যা করবে না স্যার, জামরুল কুদল বাড়ায় খালি।
0: হয় হয় হয়। তবে চাষ যদি বিন কামি খান চেত চেত চাষ বিন চাষ
1: প্রধানত আলিং পরিবা হলিং চাষ তাহার পরিবা বাদাম লিং চাষ তাহার অনকা শীতুং দিন দো আর একলা হল মার্কেটিং বল লিং প্রবলেম না পরিবা চাষ রে দো।
0: আচ্ছা আচ্ছা।
1: আর ব্যাপারি এমন ঠিক গিয়া যে পুড়ি আর তো হড় নামো মুশকিল কান গিয়া। আর বাজার সুর ওড়া মানে যত বাজার কামি কো দেড়া। হ্যাঁ স্যার। ঠিক পরিবা অমর টাইম রে মুলিয়ে বাম নামে একলা তো চেনা মাচিকা। আদো না তো খালি ওড়া মতো যা কয় মানে বেগ দো বলি সাবা ওড়া মতো দলি চাষা পরিবা দো
0: হয় নিজর জম
1: নিজর জম বকরা। আর বাদাম চাষ তো চে মি যে খাম পোকাও কাদা পি যে খাম অমন চকে খান হালকা তো না তো পয়সা গিয়া মানে একজন অসুবিধা দো বা
0: হয় দিন হলো বাজার ইদি বাং
1: বাং মি যে খার
0: মি যে খারে ওনা দো যত নে হুলু লকা হুলু যে হালকা বিলি না ইর কি আও নোয়া হ অনকা গে হুইন খান দো তাম দো লা অডকতে হইবা। আর বাজার অনকা ইদি লখান আখরি লখান মা গানো গে আর বাং খান দো মি যে খারে বাং। হ্যাঁ
1: হ্যাঁ।
0: এমা কোপে তো তিন মারাং জায়গা বিন চাসি না নোয়া বাদাম
1: মানে প্রায় 9 একর দশ একর পাকা তার মানে আলি হিসাব হোক তিন কুইন্টাল 80 কিলো বিহন গেলি পকাও কার
0: তিন কুইন্টাল 80
1: কিলো
0: মানে 380 কিলো।
1: হ্যাঁ
0: 380 কিলো ইতে বিন এরা
1: ইতে
0: যাহা তিন মারাং জায়গা গে
1: হই
0: এন রহ একর লেখা হিসাব তে তো 9 একর বিন মানে।
1: হ্যাঁ 8 একর 9 একর হই। তবে আর আলি তো 4.5 4 কুইন্টাল 50 কিলো হইনো বাদাম তো রহ কথা আমনে ঠিকে না পাগো ঠিক বাইম দাঁড়াটা সেলতে রিয়াড়ে না তো বতর গেলি বিছু কিয়া অমন ও বাং মন ও লস কেলে হাতা কথা।
0: তিন দিন খন বিন চাষে বাদাম
1: 9 বছর হই কোন
0: যত শর্মা আগে বিন চাষা।
1: হ্যাঁ বাদাম তো যত শর্মা আগে।
0: আর ইনা জাগার গে না যাহা তিনা জাগারে বিন চাষে আ যাহা তিনা মারান জাগারে বিন চাষে ইনা মারান জাগারে গে বছর কে বছর বিন চাষে।
1: হ্যাঁ হ্যাঁ। তামনে আলি মিটা বরুয়েল মডেলিং করাও কাতে ট্রান্সফর্মার কে লাগাও কা ইরিগেশন তিন ধাবিজ হই দাঁড়ায় কারণ ধাবিজ আর জাস্তি হন যদি সেড়া লিং চাষা এনখান মা দাগ মা প্রবলেম হোক গিয়া। সাপোজ নেল বিন হলা মাদার কে মিজকা দাগ রাখা বিন কমপ্লিট কা ও কাছন কোনে হল না অন্তে দা আর হড়ি দিকরে উনে জোর সিতুম কানা। আদা ওনা কাতে জাস্তি সেড়া আমরো কাতে হতো মাঙ্গানো হয়
0: সামড়াও দাঁড়ে আবু তিন ইন মারাং জায়গা ইদিতে হই হওয়া মানে শর্মা কে শর্মা তবে বিন দন আরে শর্মা গান হইউ কানা না বিন চাষিয়া আর 9 একর গান জায়গা রে বাদাম
1: আর হুড়ু তো 11 একর জায়গা লি চাষা বর্ষা দিন না
0: ওনা তো দা দিন না
1: দা দিন না ওনা জায়গা তো ফাঁকা তো বানতা না
0: যে ওনা জায়গা রে যাহা জায়গা রে না
1: বাদাম সাপোজ নিত না জুন কোশন খান কে রাখাবা।
0: হ্যাঁ
1: জুন 15 খান কে তড়ি গিড়ি না জুলাই 5 1 রু 5 তারিখ 10 তারিখ ভিতর কে রয়ে যাবা হুড়ু ও
0: ওনা জায়গা রে
1: ওনা জায়গা রে ওনা বাদাম চিকে ওনা যে পালা নিউর লেন কা হেভি খত তো
0: ও হেন খান দো বিন অড়ি চেহারা কই দো বিন সাবা কা বা
1: ᱵᱟᱫᱟᱢ ᱨᱟᱠᱟᱵ ᱮᱱᱟ ᱫᱷᱟᱨᱟ ᱡᱚ ᱚᱱᱟ ᱡᱚᱛᱚ ᱵᱟᱹᱫᱽ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱭᱮᱱᱟ ᱠᱷᱚᱛ ᱠᱷᱚᱱᱟᱜ ᱵᱟᱫᱟᱢ ᱯᱟᱞᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱛᱮᱫ ᱜᱮ ᱠᱷᱚᱛᱟ ᱠᱷᱚᱛ ᱠᱷᱚᱱᱟᱜ ᱵᱟᱫᱟᱢ ᱯᱟᱞᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱛᱮᱫ
0: ᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱟᱹᱜ ᱢᱟᱨᱟᱝ ᱡᱟᱭᱜᱟ ᱛᱟᱹᱵᱤᱱ ᱪᱟᱥ ᱡᱟᱭᱜᱟ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱢᱟ ᱦᱮᱸ ᱜᱩᱨᱤᱡ ᱠᱷᱚᱛ ᱠᱚᱢᱟ ᱩᱱᱟᱹᱜ ᱵᱤᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱪᱮ ᱵᱟᱝᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱵᱤᱱ ᱚᱸᱰᱮ ᱜᱮᱵᱤᱱ ᱥᱤ ᱞᱚᱴᱚ ᱯᱚᱴᱚ ᱠᱟᱜ ᱠᱟᱱ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱵᱮᱥ
1: ᱠᱷᱚᱛ ᱢᱟ ᱥᱤ ᱞᱚᱴᱚ ᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱮᱫ ᱟᱨ ᱚᱱᱟ ᱫᱷᱚᱱᱪᱟ ᱜᱟᱹᱰᱤ ᱟᱹᱨᱩᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱵᱟᱫᱟᱢ ᱛᱩᱫ ᱤᱫᱤᱭᱮᱱᱟ ᱫᱷᱚᱱᱪᱟ ᱢᱮᱨ ᱛᱟᱨᱟ ᱠᱮᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱠᱤᱪᱷᱩ ᱢᱤᱫ ᱵᱤᱛᱟᱹᱭᱟᱱ ᱠᱚ ᱦᱟᱨᱟᱭᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱤᱭᱟᱹᱭᱮᱱᱟ ᱟᱨ ᱠᱷᱚᱛ ᱮᱢ ᱢᱟ ᱵᱟᱭ ᱥᱚᱢᱵᱷᱚᱵᱟ ᱛᱚᱛᱷᱟᱯᱤ ᱛᱤᱱ ᱪᱟᱨ ᱜᱟᱹᱰᱤ ᱠᱷᱚᱛ ᱫᱚ ᱡᱩᱫᱤ ᱧᱟᱢ ᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚ ᱞᱟᱜᱟᱣ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱦᱟᱥᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱛᱟᱞᱟᱝ ᱤᱭᱟᱹ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱢᱩᱨ ᱛᱟᱦᱮᱱᱟ
0: ᱦᱩᱲᱩ ᱦᱚᱸ ᱵᱮᱥ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱥᱟᱨ ᱠᱚ ᱩᱱᱟᱹᱜ ᱵᱟᱭ ᱫᱚᱨᱠᱟᱨᱚᱜᱼᱟ
1: ᱥᱟᱨ ᱫᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱᱚᱛᱚ ᱠᱚᱢ ᱫᱷᱟᱨᱟ ᱜᱮᱞᱤᱧ ᱯᱚᱠᱟᱣ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱥᱟᱨ ᱫᱚ ᱛᱟᱨᱢᱟᱱᱮ ᱡᱮ ᱚᱱᱮ ᱦᱩᱲᱩ ᱨᱚᱦᱚᱭ ᱥᱚᱢᱚᱭ ᱦᱚᱲ ᱛᱤ ᱥᱚ ᱜᱚᱫᱚᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱩᱱᱟᱹᱜ ᱡᱳᱨ ᱦᱮᱸᱫᱮ ᱪᱟᱵᱟ ᱠᱚᱜᱼᱟ ᱦᱟᱥᱟ
0: ᱦᱟᱥᱟ
1: ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱦᱚᱨ ᱛᱤᱱ ᱠᱚ ᱦᱚᱸᱠᱚ ᱢᱮᱱᱟ ᱪᱮᱫ ᱥᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱟᱨ ᱨᱚᱲ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱮᱧ ᱡᱟᱜᱟ ᱟᱹᱞᱤᱧᱟᱜ
0: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱛᱚ ᱟᱞᱟᱝ ᱢᱟ ᱵᱟᱫᱟᱢ ᱪᱟᱥ ᱞᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱛᱚ ᱩᱱᱟᱹᱜ ᱥᱮᱨᱢᱟ ᱵᱤᱱ ᱪᱟᱥᱮᱜᱼᱟ ᱥᱮᱨᱢᱟ ᱠᱮ ᱥᱮᱨᱢᱟ ᱵᱤᱱ ᱪᱟᱥᱮᱜᱼᱟ ᱡᱟᱜᱟ ᱦᱚᱸ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱪᱟᱥ ᱫᱚ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮ ᱫᱟᱜ ᱢᱟ ᱱᱤᱦᱟᱹᱛᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱜᱮᱭᱟ
1: ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱫᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱵᱟᱠᱷᱟᱱ ᱪᱟᱥ ᱥᱟᱦᱟᱥ ᱵᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ
0: ᱵᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱛᱚ ᱫᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱚᱱᱠᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
1: ᱟᱹᱞᱤᱧ ᱯᱨᱟᱭ ᱚᱱᱮ ᱵᱳᱨᱳᱭᱮᱞ ᱢᱤᱫᱴᱮᱱ ᱞᱤᱧ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱜᱼᱟ ᱛᱟᱞᱟᱨᱮ ᱴᱨᱟᱱᱥᱯᱷᱟᱨᱢᱟᱨ ᱥᱚᱦᱚ ᱤᱞᱮᱵᱷᱮᱱ ᱜᱮ ᱵᱤ ᱥᱩᱨ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱚᱸᱰᱮ ᱜᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱴᱨᱟᱱᱥᱯᱷᱟᱨ ᱞᱮᱴᱟᱨ ᱤᱭᱟᱹ ᱯᱚᱠᱟᱣ ᱦᱩᱭᱱᱟ ᱟᱨ
0: ᱟᱪᱪᱷᱟ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱯᱩᱭᱥᱟᱹ ᱛᱮᱜᱮ ᱚᱱᱟ ᱴᱨᱟᱱᱥᱯᱷᱟᱨ
1: ᱦᱩᱭᱱᱟ ᱦᱚᱸ ᱟᱹᱞᱤᱧᱟᱜ ᱯᱩᱭᱥᱟᱹ ᱛᱮᱜᱮ ᱟᱨ ᱥᱚᱵᱥᱤᱰᱤ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ 50% ᱢᱤᱫᱴᱮᱱ ᱡᱮᱨᱮᱴᱨᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱜ ᱞᱤᱧᱟ ᱚᱱᱟ ᱤᱞᱮᱠᱴᱨᱤ ᱚᱠᱟ ᱡᱚ 140,000 ᱞᱤᱧ ᱰᱤᱯᱳᱡᱤᱴ ᱞᱮᱜᱼᱟ

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: নারী মহল।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনুছেন আকাশ
1: আকাশবাণী বারিপদা প্রচার করছু আম চাষী ভাই মানক কার্যক্রম চাষবাস চাষবাস কার্যক্রম শুনিপারে এই বিজ্ঞাপন পরে।
2: শুনুচ ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হলানি।
3: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
2: নান্ডু ভাই গহনা দোকান সেটি সব ঠিকঠাক মিলিব তো?
3: হ্যাঁ নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটে পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুচে।
2: তাহলে তো বড়িয়া কথা।
3: হ্যাঁ আজ্ঞা হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান কুচেই বসস্ট্যান্ড মোবাইল নম্বর 9437112459।
4: খরা পানি পবন সবুর সমাধান করতে হো।
5: ওহো মানে কথাটা টিকে ফিটেইকি কুহ।
4: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সেলাই মেশিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেটরে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
5: কেটে মিলুচি হেতে সুবিধা
4: জানিন কি হো? বারিপদার অতি পরিচিত দোকান পরা
6: ঠিকনা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা।
5: তাহলে যা না কি কৌছ?
4: চালো
2: শুনুচ ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হলানি।
3: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
2: নান্ডু ভাই গহনা দোকান সেটি সব ঠিকঠাক মিলিব তো?
3: হ্যাঁ নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটে পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুচে।
2: তাহলে তো বড়িয়া কথা।
4: হ্যাঁ আজ্ঞা
3: হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান কুচেই বসস্ট্যান্ড মোবাইল নম্বর 9437112459।
5: খরা
4: পানি পবন সবুর সমাধান করতে হো।
5: ওহো মানে কথাটা টিকে ফিটেইকি কুহ।
4: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সেলাই মেশিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেটরে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
5: কেটে মিলুচি হেতে সুবিধা
4: জানিন কি হো? বারিপদার অতি পরিচিত দোকান পরা
6: ঠিকনা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা।
5: তাহলে যা না কি কৌছ?
4: চালো
7: কার্যক্রম কু আগেবা আগে আস টিকে জগতর নাথ জগন্নাথ গুহারি করিবা।

0: শ্রোতা বন্ধু, আপনার লক্ষ্য করুবে গাঁ শহর যায় সবুলে হাট বজারে আইষ দ্রব্যর বেশি বিক্রিবটা চালছে। কারণ বিবাহ ভোজি হোক, ব্রতঘর হোক, বা আমি সমস্ত যেত একজুট হোচে সেতবে আইষ দ্রব্যর ব্যবহার বা তরকারি বেশি হচ্ছে। তেমন মাছর চাহিদা বর্ষ সারা রয়েছে। যে মাছ চাষ করছেন সেমানে লাভবান হচ্ছেন, যে মাছ বিক্রি করছেন সেমানে লাভবান হচ্ছেন, এপরিকি যে মাছ জাঁড় প্রস্তুত করছেন সেমানে লাভবান হচ্ছেন। তেমন ব্যক্তিগত ভাবে যে মাছ চাষ করিকি বেশ দুই পয়সা রোজগার করে পড়ছেন এবং তাঁর পরিবার প্রতিপোষণ করছেন, সেইভাবে মাছ চাষী বাহার যে কি নিজ চেষ্টার মাছ চাষ করি বেশ লাভবান হচ্ছেন এবং জাঁল উৎপাদন করি লাভবান হয়ে পড়ছেন। আসন্তু সে মুহুর শুণবা ময়ূরভঞ্জর জনে আগুয়া মাছ চাষী সাক্ষাৎ করা, যিনি জাঁল উৎপাদন করছেন এবং বেশ নাম কমাই পারছেন এই মাছ চাষ করি।
1: আজ্ঞা নমস্কার, মো নাম শ্রী সঞ্জয় কুমার সাহু, আমার ঘর অস্তপুরা, এহা বেতনডি ব্লক রে যাওছি, ময়ূরভঞ্জ জেলার। আমার মাছ জাঁল তিয়ারি আমি বেশ ভালো ভাবে করে পারছু। এহা বর্তমান কৈলাস ফিশারি নামে নামিত হয়েছি। প্রথমে আমার জেজেবাপা কৈলাশ চন্দ্র সাহু এর উদ্যোক্তা আরম্ভ সে আরম্ভ করলে, সেতবে যা বাপা পাখি শুনেছি 1970-72 মশা বেড়ে, সেতবে যেত আমার মাছ চাষ না কলে নথিলা, ওড়িশা নথিলা, ওয়েস্টবেঙ্গল জাঁল সবুলে আসি ওড়িশার পুরপল্লীর লোক গড়িয়া পোখরি মাছ ছাড়ি চাষ করলে, সে সময় সে দেখিলে যে আগামী দিনের ওড়িশার ভবিষ্যৎ আছর কোণ চাহিদা আসব, সেতু সে ধ্যান দিয়ে সে ওয়েস্টবেঙ্গল প্রথমে স্পন আনি আমার নিজের সে ছোট গাঁ পুখুরি লিজ নিয়ে সে আরম্ভ করলে। তারপরে ধীরে ধীরে বাপা মধ্যে আরম্ভ কলে, তারপরে মুর বড় ভাই অক্ষয় কুমার সাহু, মোর পাঠপড়া সরিগেলা, মু নিজে MBA ফাইনান্স রে পাশ করে সারা পরে মোর প্রথম ইচ্ছা লা মু পাঠ খুব পড়িবি, চাকরি করিবি নাই।

0: ব্যবস্থা করে পারিব। এই ইহা মাধ্যমে আমি মধ্যে প্রয়াস করুছি যে আগামী দিনে মাছ চাষের গোটে বিপ্লবের বিপ্লব তৈরি হোক, যেমন কি আমি ওড়িশার যে আন্ধ্রর মাছ আসি খাওছু তাকে মধ্যে আমি বন্ধ করব, আমি নিজে হি তৈরি করি খাইবু, আর জাঁল মধ্যে ওয়েস্ট বেঙ্গল আনি আমি নিজে হি জাঁল তৈরি করে আমি স্বাবলম্বন দিগরে আগে বলে গোটে বিপ্লব নিশ্চিত আমি সৃষ্টি করবু। আপনার এই ভিতরে আগে আসন্তু।
1: আর গোটে কথা, এই যে কি কি জাঁল সব আপনার প্রস্তুত করছেন?
0: আমি বর্তমান যে মাছ মার্কেটর চাহিদা নেই, বর্তমান লোকের রুচি অলগা অলগা রয়েছে, আর অলগা অলগা মাছ অলগা পুষ্টিকর রয়েছে। আমি নিজের প্রয়াসের পাখাপাখি এবে সুদ্ধা 30 প্রকার মাছর জাঁল আমি তৈরি করে পারছু, যেগুলো বিলুপ্ত প্রায়। যেমন গোটে আমার নদীর আমার রয়েছে চিথল মাছ, আর শিঙ্গি মাছ, মাগুর মাছ, দেশীর কৌ মাছ, এসব মাছ মধ্যে আমি নিজে এর প্রজনকম করছু। আকু যদি কে চাহাতে তা ট্রেনিং দিকে আমি মানে আমি হৃদয় সহ কুছু যে কি কেহি কাহার টেকনোলোজি দিওতেনি, আমি নিজেও কুছু যে আপনার আসন্তু আমার শিখি যাআন্তু, শিখি নিজে মধ্যে করন্তু। এই 30 প্রকার জাঁল তৈরি করা দ্বারা আমাকে 2018 মশারে ন্যাশনাল অ্যাওয়ার্ড মিলেছিল। এইভাবে আমাকে ডিস্ট্রিক্ট লেভেল ন্যাশনাল লেভেল পর্যন্ত অ্যাওয়ার্ড মিলে সারিছে আমাকে। আর মধ্যে আমি আগাউছু আগামী দিনে আহরি নদীর যে বিলুপ্ত প্রায় মাছ আছে তাকে কেমতি আগে আনবু, তাকে মধ্যে কেমন প্রজনক্ষম করিকি গাঁরে পুরপল্লে যে নদী মাছ টিকে খাওতলে সে মধ্যে ধীরে ধীরে কমে লাগলে তাকে মধ্যে আমি প্রজনক্ষম করি লোককে দেওয়ার মধ্যে আমার প্রয়াস রয়েছে। বর্তমানে আমি বিশেষ করে যে ইম্প্রুভ ভেরাইটি মাছ আছে জিআই কাতলা, জয়ন্ত রোহি, অমর কার্ভ, ক্রাশ কার্ভ, বিলাতে রোহি, আমার কালীবাইসি, বাটা, মিরিকালি, আমার পুন্টিও, শরণা রোহি, আমার যেটা কি কুছে ভাকুর বা ইম্প্রুভ কাতলা যে কুছে ভাকুর, আর এভাবে আমি দেশী মাছ হিসাবে যেমন কি চিথল, কৌ, মাগুর, শিঙ্গি, কই, এইভাবে সব বিভিন্ন প্রকার আমি মাছ জাঁল তৈরি করে দিয়ে পারছি।
1: যা হো সঞ্জয় বাবু, আজ আপনার মাছ জাঁল প্রস্তুত করে ওড়িশার বেশ নাম কমাইছেন, এবং এ সম্পর্কিত আকাশবাণী বারিপদা কেন্দ্রকে সাক্ষাৎকার দিয়ে আপনার অনুষ্ঠান তরফ অনেক অনেক ধন্যবাদ।